দুই বছর থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক বিরাজত নবীকু এবং সাংস্কৃতিক সভার পাটন মোটু পাটন পোকামা উপস্থিত উৎকৃষ্ট সাহিত্যিক গন্তব্য স্পার্টন হাই স্কুল কক্ষা 11 সায়েন্স ম্যানেজমেন্ট হিউম্যানিটিজ এডুকেশন অ্যান্ড ল সংগ্রহ করা হল। আমরা বিশেষ আরো দক্ষিণ অনুমতি শিক্ষক দ্বারা অধ্যাপন অত্যাধুনিক ভৌতিক পূর্বাধার বা ব্যবহারিক রোগাবোধ তথা প্রকৃতি মৈত্রী শিক্ষা সুবিধা সম্পন্ন বিজ্ঞান কম্পিউটার বা হোটেল ম্যানেজমেন্ট ল্যাব অতিরিক্ত ক্রিয়াকলাপ দ্বারা প্রতিভা বিস্ফোরণ তথা ক্ষমতা বিকাশ বিগত 19 বর্ষ দেখে রাষ্ট্রীয় পরীক্ষা বোর্ডমা উৎকৃষ্ট নতিজা হাসিল করতে সম্পর্ক 01-5-7-8 01-5-7-8

শিক্ষা মানুষ মানুষের সরকার করে নিশ্চিত নিরাপদ লক্ষ্য রাখতে হবে।

আদর্শ। পাঁচের গুরু যেটা সেটা হচ্ছে টাকা, বাসায় পাঠা কৃষক শক্তি না দিয়ে সেটা থেকে

একটি কারণ পাওয়া না কেন সার্বজনিক সম্পত্তি সর্বেক্ষণ করো সামাজিক সভা কারণ রাখো তাহলে লাগাতার কর্তব্য পালন করা এসেছে সন্তোষী।